0: ব্যাংজি খাইমজ বিলি চোদি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপ্য বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে ঞ দেপ্রে সালি জানকারী রি বিষয়া ঞ কল পরিমো চমই ঞ ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা ঞ দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাং দে ইংল পরিমো ঞ তানি সতর্ক তানা ঠদরে ক্যা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতারী জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভরিলাই।